0: আইয়েছিলে
1: আইয়েছো তো আইরা কামরা আইয়ে আচুরি লাইয়ে
2: তো পাড়ো সিবাজ আতুলো সেই